0: হৈ আখম হৈ তিমি জাস্তি রাম রে কই থর সংসার বৈ কুহু কুহু গাউতে কইলি তিমি জাস্ত আসল মন ভাকি কই থর সংসার বৈ হে চৌরি কচাম্র চেপি তিমি জাস্ত সুপার বিউটি কই থর সংসার বৈ
1: নমস্কার মা ইউনিক পরিয়ার তপাই অইলে সুন্দর হনুন্ছ রেডিও সফলতা 103.4 মেগাহার্জ।

0: নমস্কার, আমি চাঁদিকালি তবে শুনে অনুষ্ঠ
1: রেডিও সফলতা 103.4 মেগাহার্জ।